0: ɛno nti ɛna wɔ sɛ ɔhyɛnkani wogyina na ne ɔnam fam no ɔno nso obetwam ɛno nti ɛna wo nso a wotwam wo nso ɛwɔ sɛ ɔhwɛ benkum hwɛ nifa ansa na wotwam meda se ne ɛyɛ hwɛ yɛn ɛbɛboa yɛn nyinaa
1: Jim FM.